সাচ্চা শোনা গেছো পারি রে গোসে শ্রীলের গানের পারে গাছে ফুলর নিচ ইয়েস গুজেম ইম সেলফ ফোর্স কে সাসে ইয়েস শাত উরা কেম বোর আই সোর লি ফানানেম ইয়েস চেসি আমার বিদিয়ের কেম ইয়েস কে মাখতেম সের ফরলিন আমেন লাভ নু পারিন মিষ্টগান আল্লাহ আরোচ ইয়েরচানিক নিমবেস গুজেম শোনা গাছো সাকনেল Minas Deptevchianin vor ashkeghetsik Yeregon badrastets Nimbes shnogalchunus gaknem Yerdasartyan tsayni Kevork Dederyanin vor mets chapov reklamrav shnogalchun ammene mets shnogalchun tses amar vor aisor yegak mes yevas srahe kegets gatsik paregatsik polornit pari vayelum yev gheravrenk polorner ganere yev sirharvogner bari